0: ধরো হারামি টু তোমাকে টম্পলে আদি আফা রো পরস করম তো নিমন কারিয়া কাস দা জুকোয়া লাইয়ে জল মনে নাই ড্র খাইয়ে নাই ইয়ে তামন দোনি কেটের রেয়া গমতা কুরা কুরা কুরা দিয়ে মা তামন দোনি রিয়াল্লা দোনি রিয়াল্লিয়া সা ডোলা ফানু আদি যে আইয়ে নেই ইয়ে কারিয়া কাসু এ না সে পা ডোলা ফানু আদি দা যে আইয়ে নেই ইয়ে তামন কারিয়া কাসু এ না সান দুই আইয়ে তামন দুই দা যে আন্দিয়া বনু বেঙ্কুই জল লা দোনি আন্দিয়া বনু মা দিয়ে সান্দিমাস পরস কুপাল দেওয়ার ফল স্কু ফল দিও আরাজক সুপর আউ সুপর লার সুপর ফল ও দিও ইন দি সুপর লার আরাজক দিও ইন আন্তিয়া বনু আদা যে তমন কারিয়া কাসুয়ে আ না সান্দুয়ে আন্তি রোপেন গুই লেঙে জোর মানায় দা গোটা বরিং ইয়ান সৌ তমন কারিয়া কাসুয়ে না সা গাদে গাদে ফান্তুরো আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।
0: উচকেন শরো পরস্করম তো নে তমন কারিয়া কাসুয়ে রো
1: মারাই আ উমর হাদিস গোরা গম্বরে ওয়াতিন তারাফা দাও করতি
0: গলা উমর হাবিব মিয়া করিয়েন আয়ে তোমন কারা কাসো এনা শাদনে গম্বরে
1: তোমন কারা কাসো আর আন্দের কাসো
0: আমিন।
1: আ বেতুলিন হিয়ার ওয়াই তাফু কুরআন আবে
0: নাম
1: আ সি জে সি এ দিন গামি নো লো নো মা আউম লা গান ও গরম গামি না মেরা সু তোমন
0: নাম খরে গনি মিয়া গামি মা
1: ইয়াওয়ানে গনি মিয়া গামি মা সু তোমন না নেম বা সি জে ইয়াই তোমন dile angai dile inde awondala alla de awondala dile suna nangai sero aise soda tinkin gala awondala ga sana ti sodo do da kai
0: ada haraja shoro gulzain
1: tumanga na haraja ro fani sia na den kamo ay na pata somo ni
0: naam
1: tumanga na haraji sare ayo dai kuruman nadman sisi kauga ni dro ana chekem na omla kambai deima ya inde se jare na kata fero se kollum gamin ma fero niro takkali la gana tadi gam lo na che fero ti wado ni
0: naam
1: aw buro na nera ne so do yiti indi har ti ro lo no
0: a shangama buro nda o shakare de ko nda ro lo ro ade na
1: wallahi wallahi mo njin ba ade
0: naam
1: a yo kuruman kuro ta sun de gambore ra iskiya kama shi a dai sala nan gidin dai kuma idea nan gamin na de she awala gamburan sallala din na shi buru naira ne ya yi din da kushi ya din din da ga ni
0: na'am
1: a yo kurman gai ta falala au na fala din ma au buru shi yin da ko miya yin
0: na'am
1: da ga mu ka sanin sha walla ma au ga mu na fa mu ya din do ne yin miya da ni
0: na'am
1: a ya da kurman ya da kurman ka son da gambore din shi kuma rangalon da yare shakar yare rangalo binda da naira da kullun yare din mangalo kinya are nera du kallin yar dio bon yar ya tindo she ga na su yar dio no le
0: na bulde kuma maro duniya re dina
1: abunde du du kallin yar din chai da
0: na
1: kici mere ayo wat maro no ti tra dro nera nya tra nera du kallin yar dio no le
0: na bi kanto ade da matta mando
1: ade ya kuru shi kuru man shi angalo da na shiro wa kan sai sai na da shi ta kare dro nera du kallin yar yar din da ma
0: na
1: yo por Italia andia e kuma ora kita da mai sobo are kinera yar ara sen kun falde amma shi golli na re shi falin lo ga kinera do ko nera tuwa a kya ma doga are nera yar sun sun amma ta dia da ma
0: na
1: mo korone e sha e kuma ora ta kun da gambore nera yar ara sen sun amma surun guren yar tulure ara falade
0: na jere
1: amma amma shi kuma bayro ro sai da sakare kun za ta ya da mu kore da salabin maliki sakare dai italiya mar du kan naira nya mu kore da naira du kan
0: sakare
1: sakare ya dai
0: na
1: yo qur'ano bo kuma ra shi lulu lulu ya ta ma da shi naira yar ya ku amma na la yar ya kan shi ne kuma amma ala godo ne shi kuma ro a shi harata ma da shi sakare da naira buran du kula ma kuma yar laro salabin
0: naam yo harata ma da kuma shakare da nyani miya shakare da waye sulin suron
1: a shi shakare da
0: naam
1: ha yo shi kuma ran gogarwan zin dai